0: তার সাথ সাথ।
1: ইন উইমেন্স টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট ব্যাটার্স র্যাঙ্ক ওয়ান অ্যান্ড টু আর দি অস্ট্রেলিয়ান ওপেনার্স বেথ মুনি অ্যান্ড জর্জিয়া ভল। দে আর দ্য ওয়ান্স হু স্টার্টেড থিংস অফ টু ট্রাই অ্যান্ড গেট অস্ট্রেলিয়া টু দেয়ার সেভেন্থ টি টোয়েন্টি উইমেন্স ওয়ার্ল্ড কাপ টাইটেল। Whether or not that will happen, we'll find out as Lauren Bell gets ready. She's one of England's rising stars. Comes in to bowl to the left-handed Mooney. She's in, she bowls. Mooney comes down the wicket, looks to go over the offside, is beaten. The aggression from Australia up front, very visible, trying to put the England bowlers off, not letting them settle into a line and a length. How will England respond? That is the key question. Good delivery, just back of a length. She made some room, did Mooney, looking to drive through the offside expansively. Didn't make any contact.